বসাইছো দৃষ্টার কান্দ তাই সরমীয় আমার মিয় দোবাই সাইতো দৃষ্টার কান্দ